চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে পুসপ না দেখি মায়ান, মাইরে তিন্দ্র সিউদু মারে কো।